0: खेत एक मालो को विंतिस एने माका मुझी का फ्रॉक ने बे हुसी बेलन सेले सोफरेशन ना बा मालो को विंतिस इरा इता बा कंटिन्यू ना फाटिंग इता न्यू प्रोग्राम ओके बेलन जस्टिंग हतो नेतिक मेंसाजें बाराक बा जुविंतुरी सीरा
1: मोलो का तूफान मेंसाजें बा जुविंतुरी सीरा हाउ कंक्लूड हुसी पेरगुंटा सेरा तुन माई का আমি না ইন্দ্রা মাহেনে আত কলিয়াখন বা জভেন্তুরি নি লিলি জভেন্তুরি নিয়ে পাপের জভেন্তুরি নিয়ে কন্ডিশন জভেন্তুরি নিয়ে ফুতুর নিয়ে হানেসানে বে তম্বানে মাক হওয়ানো ইন জভেন্তুরি বারাক মাকা হাকারাক হেতান ইমপ্রেগ নে প্রবলেম স্টার্ট নিয়ে প্রবলেম হচ্ছে মি ইন্ডিভিডু নিয়ে এর পইস হাউলি মিন সাজেন মাকা তাম জভেন্তুরি দা গোরা লা কনসেগে হাতে কেন হাডোমি সুসে দাদে নি হানেসানি আন হসি তো তেওরিয়া বারাক ইরা খুশি দেন না ইজুস খ্রিস্টু নিহাতে হানে সানে ওলা বেলে দে নো হাডো মিহাও সেবা নিহিরা ওলা হাডো মিও নে মালুক সিরা তাম্বানে মা খাও দেহান সে হাউ ইহে না মোরা হাউ দেহান হানে সানে ওলা বেলে দে নো হাডো মিহাও সেবা নিহিরা ওলা হাডো মি সোসেডারে তাম্বা ইন্টারেসে হুসি ইতানি হামু তুক নি ইন্টারেসে বা সোসেডারে নে মাক ইম্পর্টান্টে আতু লোরি সোসেডারে রে না বা মোরিস দিয়া জোভেন্তুরি তেঙ্গি সাই আজেন্ট ট্রান্সফরমাডর বা বুয়াত নেবে মাক লাডিয়া নু জোভেন্তুরি তেঙ্গি হাতুর বুয়াত নেবে মাক লস দিহান লস সালা দেহান সালা হাউ এস সেগমেন্ট দুইটা কারাতে দেবা জোভেন্তুরি সিরা নেছানে হাউ কন্ট্রা হাউ নি আমান সেবাইন হিরা নিয়া সালা হাউ লস মবে হাউ সেলা লো উজা হনে হাউ সি মবে হাউ সেলা উজা হাউ নিয়া ইরেসপন্সিবিলিটি আরে হুরি কন্ট্রা নি নিয়া রেসপন্সিবিলিটি মকলা দিয়া মবে হাউ কন্ট্রা সেবাইন হিরা নিয়া সালা হাউ লস মবে উজা হনে ইমাতুরি দারে কন্ট্রা নি রেসপন্সিবিলিটি আরে মকাউ সালা কনসেপ্ট টু ডেমোক্রেসি ইতা কার হাতুর বত নেবে মক লস দিয়ান লস সালা দিয়ান সালা ইদানে মক ইম্পর্টান্টে লাবেলে দিয়ান নিয়া ইয়া কারগু নিয়া এলিট এন্টাউ নি সালা নিয়ে লস ইটা ইটা কনসিডার নিয়ে সালা মাস দিয়ে নিয়ে লস এলা দে হেলা বেলে নেবে আপেলা বা জোভেন্তুরি সিরা থ্যাংক ইউ।